দিদি আমার থেকে তো তুই স্কুল আর তুই স্কুল আর তোমার ঢের ভালো লাগাতে হবে।

0: রপ্তানি হয়ে যাচ্ছে। বাজারে তো কি কিষাণ কো প্রাকৃতিক কারণে রুকি করে কম সাম ভালো বিক্রি উপলব্ধ করানি ভাবে ভালো ভালো
1: আপনার

ভারতের অন্যান্য আরো শ্রম স্বীকৃতি কুলাই দিনের সঙ্গে আকর্ষিত হওয়ার বিধান আহ্বান করে কথা টানছেন। কিছু হয়ে থাকি হোসেন তাহলে তৈরি করে রিপোর্ট।